0: হিরো, কেন ডাকাডাকি? না খাওয়া সব ছেড়ে দেব নাকি?
1: হলো কি, তুই যে আছিস রেগেই,
0: কাজ যে পেছনে রয়েছে লেগেই। কতবার হয় রক্ত মাংসে, কত কাজ করে একটা মানুষে।

0: Do not carry any inflammable article or explosives in train compartment. Train কামরায় কোনো জ্বলনশীল পদার্থ বা বিস্ফোরক বহন করবে না। কৃপয়া ট্রেন কে ডব্বে মে জ্বলনশীল পদার্থ या বিস্ফোটক লেকর সফর না করে। Do not purchase tickets from any tout. Journey with any unauthorized ticket is a punishable offense. অনুগ্রহ করে কোনো দালাল বা কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে টিকিট সংগ্রহ করিবেন না। ন্যায্য টিকিট ছাড়া ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃপয়া কিসি দালাল ইয়া অপরিচিত ব্যক্তি সে টিকিট না খরিদে। ফর্জি টিকিট কে সাথ সফর করনা কানুনন অপরাধ হ্যায়। Do not enter in station premises without proper ticket. Natural ticket chhara station chattore probesh korben na. Kripya bina upyukt ticket ke station kshetra mein pravesh na kare.
1: Do not touch unturned or suspicious luggage. It may be uncomfortable. If you spot any unattended or unclean luggage in the train or in the platform, please inform GRP or RPS control for the door or train guard or station master. Thank you.

0: बाधा गोपी बाधा गोपी बाधा भाईनी भाईनी भाईनी काते आए तोरा बड़ो भालो छेले काते आए काते आए काते आए
1: কিছু করবো কিছু বুঝতে পারছি না।
0: আমি আছি আমি আছি ভৌত রাজা, খুশি হলে ভরবি খুশি হলে ভরবি, তিনবার তিনবার তিনবার
1: তিনবার
0: এর হাতে ওর হাতে মিলে তালি, আর কোন বার চাষ বল।
2: আমাদের খুব দেশ বেড়ানোর সব রাজা মশাই,
1: যদি একটু ঘুরে ঘুরে বেড়াতে পারতাম।
0: দেশ দেখা দেশ দেখা দেশ দেশ দেশ দেশ, জুতো জোড়া পায়ে পরে কোথা যাবি নাম করে, এর হাতে ওর হাতে তালি দিবি তালি দিবি তালি দিবি।
1: আর রাজা মশাই, যদি আমরা গান বাজনা করে লোককে একটু খুশি করতে পারতাম।
0: হবে হবে হবে হবে গান হবে ঢোল হবে সুর হবে তাল হবে লয় হবে লোকে শুনে, বাবা কাকা পীর হয়ে তেমনি।